0: Theory. Μέρη φιλουμένη μέρη.
1: Σαν να μάνα βάλει.
2: Σου απάντα μέρη. Μπατσούμε δεν είναι γυμώνα οτι. Απέτσι να μάπα σε πέτε. Ήδη αγώ. Πέρο τι να καμπάμω. Τι να καμπάμω.
3: Goedenavond en welkom bij Radio Taxi. Met een klein beetje vertraging gaan we muziek spelen en vooral opwarmen naar de Gentse feesten toe. Geen bands van op de Gentse feesten, die houden we voor volgende week, maar gewoon leuke tunes om te dansen. Welkom bij Radio Taxi.